0: আসমে বলে হাজার ভয়ে নিয় মনতে পাইতা, আসমে বলে হাজার ভয়ে নিয় মনতে পাইতা। নাই
1: হাসনে বলনে হাজার ভাই নি মন দেতেছ হাইন? কতা ছ সদীক্ষাকো মন ল ভন্নস তা?
0: মেরো তা কতই বনে ছাইন রেডিও তিরে ছ
1: বনে। এ রেডিও তিরে, রেডিও তিরে ছ, কার্যক্রম তিরে ছ হাইন?
0: অনি
1: আ তে তা বানাই মাত্রই হ, কুকুস তিরা হলা
0: হাইন?
1: আ ঠিক ছ, কার্যক্রম মা আউনু ব, কোন রেডিও বাদে শুনব সদীক্ষালে? লালিগুরাস প্রেমবাট শুনব। হুন্ছ, ফেরি ফেরি আউনু হলা, আইলিকো লাগি বিদা গারি। নমস্তে। টেলিফোন সম্পর্কমা আউনু ভাইকো থিও রেডিও লালিগুরাস বাট শুনদাই ফোন গর্নু ভায়ো। এতি বেলা আর্কো সাথী হুনুহুন্ছ, ম স্বাগত গর্ছু। সদীক্ষা পছি আর্কো কো সাথী আউনু ভাছ? নমস্কার আছো।
2: হাজুর নমস্তে।
1: কো বলনু ভ, কা বাট? জীবন সাংগীতিক মগর বলনু ভ হাইন?
2: হাজুর।
1: কে ছ জীবনজি, খবর ভাই গো? ঠিক ছ, আনি কার্যক্রম মা আউনু ভাছ, হামিলাই কোন মাধ্যম বাট শুনু ভ? তপাই হাওয়া ভন্দা শান্ত ঠাউমা জানুহুন্ছ, হাওয়ালে ডিস্টার্ব গরে কি? त्यही उत्तिनुहोस् त, हावाले डिस्टर्ब गऱ्यो तपाईँको हाम्रो कुराकानीलाई होइन? ल आज कुन गीत गाउनुहुन्छ? ल छ अक्षर भए त गाउनुहोस्।
0: छेनीको छिनैमा तेरो भाउ माया के भनी बोलाउ म, पहिलो दिनैमा तेरो भाउ माया के भनी बोलाउ म, पहिलो दिनैमा आ यो मायाले কা দেখো নে, কা দেখো নে, দেখে পাছি বলচালাই না হুনে, কিনকো কিনাই মা হেদ বাউ মায়া কে বানি বলাউ মা, পয়লো দিনাই মা। মন বাতাই
1: হ্যাঁ, বেদ বাউ মায়া কে বানি বলাউ পয়লো দিনে মা, হাইনা?
2: হাজির পয়েন্টটা বলবে মানে জোক লাগনি কে আমার শর্ম লাউছ?
1: হ্যাঁ, দেই দে, পয়লা পয়লা তো শর্ম লাউছ। আব আমরো পারি মিত্রালে আব এই গীত বাজাউছু ভন্নু আছ, ছিনগো সিনেমা আব বাজাউছু ভন্নু আছ, হাইনা? ল ঠিক ছ, আমি ইয়ো গীত একইছিন পছি বজাউনেছৌ, আইলেকো লাগি তপাইলাই বিদায় গর্ছৌ। নমস্তে।
2: নমস্তে।
1: টেলিফোন সম্পর্কমা জীবন সাংগীতিক মগর আউনু ভাইকো থিও, আব তপাইলাই ম অক্ষর ছোড়ের জানু ভাছ, আব ম অক্ষরবাট গীত গাউনকো লাগি আউদি গর্নু হোলা। আমি ভনি ছিনকো ছিনাইমা ভন্নে গীত তপাইকো লাগি রাখছৌ, গীতপছি তপাইকো মাঝমা ফেরি আউছৌ।